বাবলে কি না বলে, ঝামলে কি না খায়, বাবলে কি না বলে, ঝামলে কি না খায়।